নারু বংনারে খং নমো হং নক্রো হং নদ্রো হং নদ্বয় খং না কর্মং না ফর্মং না জন্মং না জাতং না মিত্রং না সত্রং না পিত্রং না মাতং না নেহং না গেহং না কামং না ধামং না পুত্রং না মিত্রং না সত্রং না ভামং গলে খং গপে খং।